বিচর কবে মা, বিচর কবে মাম, ঝংঝঙে বাগানে খারে কলাম, অবত ছড়া কুদনে বলাম, দিন ভরি খেল মলাই নেই ভুল সাত পরে পাচ্ছি।

বিছর কবিলেই মা, বিছর কবিলেই মা, ঝংঝঙে বগনে খরে কলম, আব তো ছোড়া কুদনে বলাম, দিন ভরি খেল মলাই নেই ভুল সাত পরে পছি আমার লাইফ।

0: সাহান বিচর কবে মা বিচর কবে মা।
1: তিন তারা তিন তীর তিন তারা তিন তীর ছড়কে না হে রাম তীর নর মায়ালু তিন তারা তিন তীর তিন তারা।